জয় জগন্নাথ, জয় মা মানিকেশ্বরী। সমস্ত শ্রোতা বন্ধুঙ্কু হার্দিক অভিনন্দন এবং শুভেচ্ছা জনাই আরম্ভ করুছু আজির প্রথম অধিবেশনকু। আজি হেউছি জ্যেষ্ঠ মাস, কৃষ্ণপক্ষ দ্বাদশী তিথি, আজি শুক্রবার, 2026 মসিহা জুন মাসর 12 তারিখ, 1948 শতাব্দ, বিক্রম সম্বৎ 2083। শ্রোতা বন্ধু, কার্যক্রম প্রচারিত হেউছি মিডিয়াম ওয়েভ্রে 248 মিটার তথা 1206 কিলোহার যোগে, এফএম রে 100.3 মেগাহার যোগে এবং নিউজ অন এআইআর অ্যাপ মাধ্যমে ভবানীপাটনা কেন্দ্র। শ্রোতা বন্ধু, সময় বর্তমান সকাল 5:58।

0: হলে কেতেটা অধা সড়ি যাইবার পথর ইসবকে পকে দিয়ে করি তার উপরে আর থরে অখাবস্থা পকা যাই পারবা গোটে মাস যেতে বেলে হি যা পবন যাবার আসবার করবার লাগি তাকে তল উপর উপর তল এন্তা করবাকে পড়বা এ চাষি দাদা মানে ই ভলিয়া আমি কর্মা বইলে দুই মাস যেতে বেলে হি যা সিবেলকে আমি কম্পোস্ট অমল করি পারমা।
1: আপনার শুণুলে চাষর কথা উপস্থাপনা কলে শিব প্রধান আকাশবাণী ভবানীপাটন এথর শুণত ধারাবাহিক নাটক উপদ্রব রচনা রথ প্রযোজনা গুণনিধি ছোট রায়।

0: in conflicts. US President Donald Trump calls off new military strikes on Iran, citing breakthrough in talks to end war. Hosts England to take on Sri Lanka in opening match of ICC Women's T20 Cricket World Cup in Birmingham today. And in football, co-hosts Mexico beat South Africa 2-0 in inaugural match of FIFA World Cup 2026. And with that, we end the morning news. Have a nice day.
1: Akashwani.
2: আপনার শুনে সমাচার প্রভাত এবং মর্নিং নিউজ রিলে করে প্রচার কলু আকাশবাণী দিল্লি কেন্দ্র আকাশবাণী ভবানীপাটনা এধর শুণত কার্যক্রম সঙ্গীত লহরী গীতটি গাইছেন তপু মিশ্র গীতটি লিখিছেন অরুণ মন্ত্রী এবং সঙ্গীতরে সজাইছেন প্রশান্ত পাঢ়ী।

এধারা চলচ্চিত্র রাজ রিপোর্ট। গীতটিকে গাইছেন অরিজিৎ সিং, গীতটিকে লিখেছেন কৌশল মনির এবং সঙ্গীতরে সাজিয়েছেন জিৎ গাঙ্গুলী।

শ্রোতা বন্ধু আসন্তু জানিবা আও এক বিশেষ দিবস বিষয়ে, দিবস তো নুহে মাস বিষয়ে। আসন্তু জানিবা মল মাস সম্পর্কে। মল মাস হেউছি হিন্দু চন্দ্র পঞ্জিকার এক অতিরিক্ত মাস। সূর্য বর্ষ ও চন্দ্র বর্ষ মধ্যে থিবা সময়ের তফাতকু সমন্বয় করিবা পাই প্রায় তিন বর্ষরে থরে এই অধিক মাস বা মল মাস বা পুরুষোত্তম যোড়া যায়। এহা ফলরে ঋতু ও পর্বপর্বাণীর সময় সঠিক ভাবরে বজায় রহিথায়। সাধারণ ভাবরে লোকমানে এহাকু মল মাস বা পুরুষোত্তম মাস বলি কহন্তি। পুরুষোত্তম মাস এহা পাই কহন্তি যে এহা ধার্মিক গ্রন্থ রে এহার বর্ণনা অধিক ধার্মিক বলি মনা যায়। কথা অনুযায়ী এই মাসকু অন্য মাসঙ্ক কথা অনুযায়ী এই মাসকু অন্য মাস মানঙ্ক ভলি কৌণসি দেবতাঙ্কর আধিপত্য মিলি নথিলা। তেণু এহা ভগবান বিষ্ণুঙ্কর শরণাপন্ন হইথিলা। ভগবান বিষ্ণু এহাকু নিজর নাম পুরুষোত্তম দে সর্বশ্রেষ্ঠ মাস ভাবরে সম্মানিত করেছিলে। সেইদিন ঠার এহা পুরুষোত্তম মাস নামে পরিচিত হয়ে আসুছি। মল মাসকু আধ্যাত্মিক সাধনা ভক্তি ও পুণ্য অর্জনর মাস ভাবরে গণনা করা যায়। এই সময়ের ভক্তমানে ভগবান বিষ্ণু শ্রীকৃষ্ণ ও জগন্নাথঙ্কর উপাসনা করে থাকে। গীতা ভাগবত ও রামায়ণ পাঠ করিবা, দান ধর্ম করিবা, উপবাস রাখিবা এবং নাম সংকীর্তন করিবাকু বিশেষ মহত্ব দিয়া যায়। শ্রোতা বন্ধু আহুরি জানিবা এই মল মাস সম্পর্কে, কিন্তু তা পূর্বরু এই গীতটি

ঝড়া বাঁধি ধরিছে, আহেন্তি সেন্তি যে হো ঝড়া বাঁধি ধরিছে, চিনি নুন প্যান পিয়া মারু, আ চিনি নুন প্যান পিয়া মারু, ডাকমা।

0: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা 1970 তৈরি স্ট্রং কেমি অছি?
1: আরে এটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতবেলে মোর বিশ্বাস রাখিলি, এবং আজি মধ্য যে টিনাইট সিমেন্ট উপরে
2: শক্তি যাহা বর্ষ বর্ষ নুহে বরং পিঢ়ি।

0: ঠিক পরিমাণর সারকে দুই থর করে বর্ষা ঋতু আরম্ভে আরু বর্ষা ঋতুর শেষ আড়কে দেবাকে পড়বায়ে। গছ যেতেবেলে বড়ি যা বইলে পচাশ কিলোগ্রাম খত তার সনে চারশো গ্রাম যবক্ষারজান, চারশো গ্রাম ফসফরস, তিনশো গ্রাম পটাশ আমাকে দেবাকে পড়বায়ে। গছ যেনতা ঠিকই পাশে বড়ি পারবা আর গছ নু অধিক আমল পাইবার লাগতি জিঙ্ক সলফেট যেটা কি দস্তাযুক্ত ছ গ্রাম, চার গ্রাম চুনকে এক লিটর পানিতে মিশে দি করে সিঞ্চন করবাকে পড়বা। এ ফল যেনতা নেই ফাটবা সেতির লাগি বোরাক্স আট নু দশ গ্রাম লিটর পিছা গছ উপরে সিঞ্চন করবাকে পড়বা। এ বেশি করে খরা দিনে গছ মনকে আট নু দশ দিন অন্তরনে পান দেবাকে পড়বায়ে। পাঁচ নু ছ বছর পথকে অন্তঃ ফসল হিপাশে ধাড়কে ধাড় পনিপরিবা তার সনে কদলি, অমৃতভণ্ডা, সপুরি এসব চাষ করি করি আমার চাষি দাদা মানে অধিকার লাভ পাইপারবে। আর গোটে কথা হেলা এই জাম গছকে মঝি মঝিনে সময়া দেখি করি কটা ছটার বি আবশ্যক অছে। সেতির লাগি গছর ডালকে পতলা করি করি মাইট নু পচাশ নু সত্তর সেন্টিমিটার উপরকে তিন নু চারটা ডাল বড়বাকে দেবাকে পড়বা। তো চাষি দাদা মানে আমি এসব কথাকে বুঝি সুঝি করি ই খরাদিনিয়া ই পিজুড়ি চাষ নে যদি আমি ধ্যান দেমা বইলে আমার চাষ তো ভাল হবা একা, তার সনে সনে এটাকে আমি বিক্রি করি দুই পয়সা অধিক লাভ বি পাই পারমা।
1: শুনিলে কৃষি সূচনা উপরে আধারিত কার্যক্রম চাষের কথা।

0: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা 1970 তৈরি হয়েছিল, রাইট? তাহলে এ পর্যন্ত এত স্ট্রং কেমিতে আছে?
1: আরে এইটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতবেলে মোর বিশ্বাস রাখিলি এবং আজি মধ্য চেটিনাড সিমেন্ট উপরে
2: শক্তি যাহা বর্ষ বর্ষ নুহে বরং পিঢি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট 64 বর্ষর দৃঢ় মূল দুয়া। চেটিনাড সিমেন্ট দ্য পারফেক্ট কনক্রিট চয়েস।
3: এথর শুনন্তু আধুনিক গীত। শিল্পী হেলে তৃপ্তি দাস, গীত রচনা করেছেন গৌর পটনায়ক।

0: আকাশবাণী ভবানী পাটনা।
1: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা 1970 তৈরি হয়েছিল, রাইট? তাহলে এই পর্যন্ত এত স্ট্রং কেমিতে আছে?
2: আরে এইটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতবেলে মোর বিশ্বাস রাখিলি, এবং আজি মধ্যে চেটিনাড সিমেন্ট উপরে
3: শক্তি যাহা বর্ষ বর্ষ নুহে বরং পিঢি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট, 64 বর্ষর দৃঢ় মূল দুয়া। চেটিনাড সিমেন্ট, দ্য পারফেক্ট কংক্রিট চয়েস।
4: আম রাজ্যরে এবে স্বতন্ত্র সঘন সংশোধন এসআইআর কার্যক্রম আরম্ভ হয়ে যাইছি। এথিপাই 30 মে 2026 28 জুন 2026 পর্যন্ত বুথ স্তরীয় অধিকারী মানে প্রত্যেক ঘরকু ঘর যাই প্রতি নির্বাচকঙ্কু দুইটি পরিগণনা ফর্ম দেবে। ফর্ম গুড়িকু voters.eci.gov.in ওয়েবসাইটরু মধ্য ডাউনলোড করি পারিবে। ফর্ম দুইটি পূরণ করিবা পরে এহাকু বিএলঙ্কু নিকটরে দাখল করন্তু এবং তাঙ্কঠারু প্রাপ্তি স্বীকার গ্রহণ করন্তু। অধিক সূচনা পাই ভোটার হেল্পলাইন নম্বর 1950 কো কল করন্তু কিংবা ভোটার সার্ভিস পোর্টাল কিংবা ইসিআই নেট অ্যাপরে বুকে কল উইথ বিএলও সুবিধার উপযোগ করন্তু। মুখ্য নির্বাচন অধিকারী ওড়িশাঙ্ক দ্বারা জনহিতরে জারি।
1: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা 1970 তৈরি হয়েছিল, রাইট? তাহলে এই পর্যন্ত এত স্ট্রং কেমিতে আছে?
2: আরে

0: একদম সিম্পল এবং সেইথিপাই মু সেতেবেলে মোর বিশ্বাস রাখিলি এবং আজি মধ্য চেটিনাট সিমেন্ট উপরে
1: শক্তি যাহা বর্ষ বর্ষ নুহে বরং পিঢ়ি পাই রহি থাকে চেটিনাট সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট 64 বর্ষর দৃঢ় মূল দুয়া চেটিনাট সিমেন্ট দ্য পারফেক্ট কনক্রিট চয়েস।

0: অন্নদাতা এবং যুববর্গঙ্ পাই প্রাথমিকতা ভিত্তিরে কার্য করুচন্তে। সুভদ্রা যোজনার গত দুই বর্ষ মধ্যে হিতাধিকারী মানুষ 20,600 কোটির ঊর্ধ্ব টঙ্কার সহায়তা প্রদান করা যাইছে। রাজ্যে আজ 23,50,000 লক্ষপতি দিদি আর্থিক স্তরের সশক্ত হয়েছে। কৃষি ও কৃষকঙ্ক বিকাশ পাই 2025-26 খরিফ ঋতুরে 18,83,000 চাষীঙ্ক ঠারু 77,41,000 মেট্রিক টন ধান কিনা যাইছে। এতিসহ বিভিন্ন যোজনায় কৃষকমানকু সশক্ত করা যাচ্ছে। সেভাবে শিক্ষা ক্ষেত্রে মধ্য পরিবর্তন অনাযাইছে। শিক্ষাকু প্রকৃত অর্থরে দেয়মুক্ত ও সার্বজনীন করিবা পাই কেজি রু পিজি পর্যন্ত শিক্ষাকু দেয়মুক্ত করিবাকু মুখ্যমন্ত্রী ঘোষণা করিছন্তি। এহাদ্বারা রাজ্যর সমস্ত বিদ্যার্থী উপকৃত হেবে, বিশেষ করে আর্থিক অনগ্রসর ছাত্রছাত্রী লাভবান হেবে বলে মুখ্যমন্ত্রী কইছন্তি।
1: আমার সরকার শিক্ষাকু প্রকৃত অর্থরে দেয়মুক্ত এন্ড ইউনিভার্সাল করিবা পাই কেজি রু পিজি পর্যন্ত শিক্ষাকু সম্পূর্ণ দেয়মুক্ত করিবা পাই মু নিশ্চিত ভাবে আজ ঘোষণা করুছি। এহাদ্বারা রাজ্যর সমস্ত বিদ্যার্থী বিশেষ ভাবে আর্থিক স্তরের পছুয়া বর্গ ও ছাত্রছাত্রী মানে সম্পূর্ণ ভাবে এতে উপকৃত হবে এবং তাঁর পরিবারের মধ্যে যৌ
0: স্বাস্থ্য ক্ষেত্রের উন্নতি পাই আয়ুষ্মান ভারত গোপবন্ধু জন আরোগ্য যোজনা কার্যকরী হয়েছে। এফলে রাজ্যের 3,46,00,000 হিতাধিকারী চিকিৎসা সুবিধা পাচ্ছেন বলে মুখ্যমন্ত্রী কইছেন। ভিত্তিভূমির বিকাশ পাই মধ্য বিশেষ পদক্ষেপ নিয়ে যাইছে। গত দুই বর্ষ মধ্যে রাজ্যের প্রায় 9,000 কিলোমিটর রাস্তা, 57টি সেতু ও 4টি রেল ওভরব্রিজ পাই 17,000 কোটি টাকা বিনিযোগ করা যাইছে। সমৃদ্ধ ওড়িশা লক্ষ্য হাসল পাই শিল্পায়নকু গুরুত্ব দিয়া যাইছে। বিভিন্ন নিবেশ সম্মিলনী মাধ্যমে 20,00,000 কোটি টাকার নিবেশ প্রস্তাব আসিছে। এহাদ্বারা রাজ্যে 17,00,000 নিযুক্তি সম্ভাবনা সৃষ্টি হয়েছে বলে শ্রী মাঝি কইছন্তে। রাজ্যকু নক্সলমুক্ত ঘোষণা করা যাইছে। সেইভাবে দোষী সাব্যস্ত হার মধ্যে বৃদ্ধি পাইছে। যুবপিঢ়ি দক্ষতা বিকাশ ও বৈষয়িক শিক্ষার উন্নতি সহ সরকার রাজ্যর সামগ্রিক বিকাশ উপরে গুরুত্ব দেউছন্তে। বিকাশ এক নিরন্তর প্রক্রিয়া, এথিরে সরকার ও জনসাধারণ মিলিতভাবে কার্য করিবাকু মুখ্যমন্ত্রী আহ্বান দেইছন্তে। অপরাহ্নে মুখ্যমন্ত্রী ইডকো প্রদর্শনী পড়িয়ার কতোটি প্রমুখ প্রকল্প ও যোজনার শুভারম্ভ করছন্তে। এতে মুখ্যমন্ত্রী অন্নপূর্ণা যোজনা রয়েছে। মুখ্যমন্ত্রী 124 কোটি টাকা ব্যয়ের নির্মিত ইনস্টিচ্যুট অফ ম্যাথমেটিক্স ঠারু ইনফোসিটিভ ভায়া একাম্র কানন রাস্তার উদ্ঘাটন সহ 574 কোটি টাকার জনাশ্রয় ভবনর শিলান্যাস, রাজ্যর অঙ্গনওয়াড়ি কর্মী, মহিলা সুপরভাইজর ও ব্লক সংযোজকমানঙ্কু স্মার্টফোন প্রদান এবং সুভদ্রা শক্তি সম্বাদর শুভারম্ভ করছন্তে। মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝীঙ্ক অধ্যক্ষতায় আজ সন্ধ্যায় রাজ্য ক্যাবিনেট বৈঠক অনুষ্ঠিত হব। এতে বহু গুরুত্বপূর্ণ প্রস্তাব অনুমোদন লাভ করিবার সম্ভাবনা রয়েছে। জঙ্গল পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী গণেশরাম খুন্টিয়া আজ কলাহান্ডি গস্তরে যাই সিল্লিগুড়া স্থিত মেগা নর্সরিঠারে ওড়িশার প্রথম হাতী প্রশিক্ষণ কেন্দ্রর উদ্ঘাটন করেছেন। বন্যপ্রাণী এবং মানব হাতী সংঘর্ষর স্থায়ী সমাধান দিগে এই কেন্দ্র মাইলখুঁট সাব্যস্ত হব বলে শ্রী খুন্টিয়া কইছন্তি। হাতীমানকর গতিবিধিকু অনুধ্যান করিবা পাই করলাপাট অভয়ারণ্য অন্তর্গত সিমিলপদর নিকটে এক ওয়াচ টাওয়ারকু মন্ত্রী উদ্ঘাটন করিছন্তি। আপনমানে আঞ্চলিক সংবাদ শুনছন্তি আকাশবাণী কটক কেন্দ্ররু। বলাঙ্গীর জেলা লুইসিঙ্গা নির্বাচন মণ্ডলী ভালের গ্রাম পঞ্চায়েত কার্যালয়ে রাজ্য সরকারঙ্ক দুই বর্ষ পূর্তি অবসরের আয়োজিত বিকাশধারা কার্যক্রমে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী ডক্টর মুকেশ মহালিঙ্গ যোগ দেইছন্তি। এই অবসরের মন্ত্রী শ্রী মহালিঙ্গ কেন্দ্র সরকারঙ্ক বিভিন্ন জনহিতকর কার্যক্রম উপরে আলোকপাত করিবা সহ অন্ত্যোদয় গৃহ যোজনার হিতাধিকারীঙ্কু কার্যাদেশ বণ্টন করিথিলে। গজপতি জেলার আদিবাসী বহুল গুম্মা ব্লক অন্তর্গত পরিড়া গ্রামে পারাখেমুটি বিধায়ক রূপেশ কুমার পাণিগ্রাহী এক জন অভিযোগ শুণানি কার্যক্রমে লোকমানকর বিভিন্ন সমস্যা শুনিছন্তি। শিবিরে 25 অধিক সাময়িক ও ব্যক্তিগত সমস্যার শুণানি হয়েছিল। সমস্যাগুড়িক মধ্যে বিদ্যুৎ, পানীয় জল, ভত্তা, ক্রীড়া এবং অন্যান্য প্রসঙ্গ স্থান পাই। আন্তর্জাতীয় যোগ দিবস 2026 সুচারুরূপে পালন করিবা পাই কেন্দুঝরঠারে জেলা প্রশাসন পক্ষরু এক প্রস্তুতি বৈঠক অনুষ্ঠিত হয়ে যাইছে। কার্যক্রমে জেলার সমস্ত ব্লক উন্নয়ন অধিকারী এবং বড়বিল পৌরপালিকার নির্বাহী অধিকারী প্রমুখ যোগ দেইথিলে। রাজ্য ক্রীড়া ও যুবসেবা বিভাগ দ্বারা জারি করাযাইথিবা মার্গদর্শিকা অনুযায়ী কার্যক্রমর সফল রূপায়ণ পাই বৈঠকরে আলোচনা হয়েছে। ଦକ୍ଷିଣ ପଶ୍ଚିମ ମୌସୁମୀ ବାୟୁ ଆଜି ଓଡ଼ିଶା ସ୍ପର୍ଶ କରିଛି। ପାଣିପାଗ କେନ୍ଦ୍ରର ସୂଚନା ଅନୁସାରେ ମୌସୁମୀ ଜଗତସିଂହପୁର, କେନ୍ଦ୍ରାପଡ଼ା, ଭଦ୍ରକ, ବାଲେଶ୍ୱର ଏବଂ ମୟୂରଭଞ୍ଜ ଜିଲ୍ଲାର କେତେକ ଅଞ୍ଚଳ ସ୍ପର୍ଶ କରିଛି।

0: सुनलु नानी?
1: सुनलि रे भे।
0: केनता लागला?
1: जेनता सुंदरा गाना बजा गोजा भी हिंती हेला, धन्यवाद गुटे भी दू।
0: धन्यवाद तो दमा, धन्यवाद देला पछे पछे मुई चासी ददा गुटके डाकी थिली बोलनु।
1: हां हां
0: ददा खेटी आइले ना, मुई कथाबार्ता करसी।
1: हां कथा हो
2: ददा। जुहार।
3: जुहार।
2: आपनकर परिचय टिक दियन ददा।
3: मोर नाम मंटू राणा, गां डुमेरपाली।
2: आपन बे काणा करूछन ददा?
3: मुई छेल पालन करछन।
2: त्यार कथा गुडी कहले ददा जे आपन छेली पालन करूछन। जते बेले भी आमे जेन चासी ददा मनके भेटसु से मने कहसन जे आमे धान करूछु, कोपा करूछु, पनीपरिया चास करूछु बोली करी। मतर आपन से सबुन टिक अलगा छेल चास करूछन। ই চাষ করবাটা কেবে আরম্ভ কলে?
3: হই গলান, নহলে বি দশ বর্ষ খন্ড হয়ে গলান।
2: দশ বছর ধরি করে আপনি এই ছেল চাষ করুছেন, তো পরিবার আগরু কে করুলে কি আপনি পহেলা করে কলে?
3: পহেলা করে করতে এটা।
2: আপনি যেতবেলে ছেল চাষ করুছেন বলে এটা তো গোটে লোকের হাতের কথা নাই, সেই অনেক গুড়ি লোকের সাহায্য দরকার আছে। পরিবার কি কি সহযোগ করছেন?
3: আমার ঘরে এটা করছেন, সাহায্য করছেন। মুই যদি কেনকে যদি কেনাড়ে গলে সে মনে অচন আমার এটা তিন চার জন মিশি করে সে মনকে চড়াবুলা করছেন।
2: আপনি যে ছেল চাষ করুছেন, ছেল মনকে রখবার লাগি গোটে ঘর বনাইতে, তো সে যে গোহালটা বনাইছেন কেনতা হিসাবে বনাইছেন?
3: গোহালটা বলে আমি গোহাল বনাই করি সেটাকে মোচা মারিছ, মোচা মারি সে রহেছেন উপরে, আর যে সে মনের সে সব

0: হয়
1: তোর মোর তরফ নুন বিশেষজ্ঞ আজ্ঞা কে ধন্যবাদ গোটে দুঁ
0: বিশেষজ্ঞ আজ্ঞা কে তো ধন্যবাদ দেওয়া নানি মাতর সমিয়া বি খুচ খুচ ভাগ ভাগ পাইলা না
1: হ সমিয়া হেলে তো বৈঠক ছাড়বাকে পড়বারে ভে তো যা আগনু আমার কার্যক্রম যে শুনুছন আমার চাষী ভাই কাকা দাদা মা ভাইন মানে সবকে গোলাপি নানি
0: আর ওয়াসু দাদার
1: জুহার।

আকাশবাণী ভবানীপাটনা গীত গজল ক্রমে প্রচার করছো কতটি গীত কণ্ঠ এবং সঙ্গীত সোনু নিগম গীত রচনা নুসরত বদ্র।

0: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা 1970 তৈরি হয়েছিল, রাইট? তাহলে এই পর্যন্ত এত স্ট্রং কেমনে আছে?
1: আরে এইটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতেবেলে মোর বিশ্বাস রাখিলি, এবং আজি মধ্যে চেটিনাড সিমেন্ট উপরে
2: শক্তি যাহা বর্ষ বর্ষ নুহে বরং পিঢ়ি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট, 64 বর্ষর দৃঢ় মূল দুয়া। চেটিনাড সিমেন্ট, দ্য পারফেক্ট কংক্রিট চয়েস।
3: গীত গজল ক্রমে আপনারা শুনছেন কেতোটি গীত, কণ্ঠ এবং সঙ্গীত সোনু নিগম, গীত রচনা নুসরত বদ্র।

গীত গজল ক্রমে শুণুলে কতটি গীত আকাশবাণী ভবানীপাটনা আঞ্চলিক গীত ক্রমে প্রচার করছু সম্বলপুরী গীত কণ্ঠদান করছেন খদাল সাউ শিল্পী আরম্ভে গাইছেন দোলমণি খন্দেলঙ্ক রচনা।

0: পানের গারো কোথা টাহেলা তো কোথা, উড়ির সে মোতর নুয়ে পানের গারো কোথা টাহেলা তো কোথা, যেতে বুঝালা যেতে কহেলা রে যেতে সিঝালা যেতে সিঝালা, সবুজা করেলা বোধা ও রাম চলিলে বন, সঙ্গে সীতাও লইখন রাম চলিলে বন, এই কথা যা করেলা রামায়ণ সীতা চলিলে বন।
1: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা 1970 তৈরি হয়েছিল রাইট, তাহলে এই পর্যন্ত এত স্ট্রং কেমিতে আছে?
2: আরে এইটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতবেলে মোর বিশ্বাস রাখিলি, এবং আজি মধ্য চেটিনাড সিমেন্ট উপরে
3: শক্তি যাহা বর্ষ বর্ষ নুহে বরং পিঢি পাই রহি থাকে, চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট 64 বর্ষর দৃঢ় মূল দুয়া, চেটিনাড সিমেন্ট দ্য পারফেক্ট কনক্রিট চয়েস।
4: এত্র শিল্পী গাইছেন শিবশঙ্কর প্রধানক রচনা।
0: নকলি নকলি নকলি আরে সবু যেতে হেলা নকলি, নকলি নকলি নকলি আরে সবু যেতে হেলা নকলি, নকলি নকলি নকলি আরে সবু যেতে হেলা নকলি, অসিলি জিনিস নাই মিলুছে, অসিলি জিনিস নাই মিলুছে সবুথি হেছে মেসিরি, নকলি নকলি নকলি আরে সবু যেতে হেলা।